0: নমস্কার, আপনারা শুনছেন আকাশবাণী চাইবাসা কেন্দ্র FM-এর 101.7 মেগাহার্টজ। সকলকে আমাদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান সাতরং। আজ অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি রুদ্রাণী, আর আমার সঙ্গে রয়েছেন
1: আমি তাপসী নন্দী।
0: নমস্কার শ্রোতা বন্ধু, আজ বিনায়ক দামোদর সাভারকরের জন্মদিবস। তিনি ছিলেন একজন হিন্দু ও ভারতীয় জাতীয়তাবাদী এবং নেতৃত্ব স্থানীয় ব্যক্তিত্ব। হিন্দু মহাসভা একটি হিন্দু জাতীয়তাবাদী সংগঠন ও রাজনৈতিক দল। তাঁর দেওয়া হিন্দুত্বের সংজ্ঞাই আধুনিক হিন্দু জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা করেছিল। লন্ডনে আইনের ছাত্র থাকাকালীন সাভারকর একদল ভারতীয় বিপ্লবীকে অন্তর্ঘাত ও গুপ্ত হত্যার পদ্ধতি শেখাতে সাহায্য করেছিলেন, যা তাঁর সহযোগীরা দৃশ্যত প্যারিসে প্রবাসী রুশ বিপ্লবীদের কাছ থেকে শিখেছিল। এই সময় তিনি দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 রচনা করেন, যেখানে তিনি এই মত প্রকাশ করেন যে 1857 সালের ভারতীয় বিদ্রোহ ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতীয় গণবিদ্রোহের প্রথম বহিঃপ্রকাশ। 1910 সালের মার্চ মাসে সাভারকরকে রাষ্ট্রদ্রোহিতা এবং যুদ্ধে উস্কানি সংক্রান্ত বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং বিচারের জন্য ভারতে পাঠানো হয়, যেখানে তিনি দোষী সাব্যস্ত হন। দ্বিতীয় একটি বিচারে তিনি ভারতে একজন ব্রিটিশ জেলা ম্যাজিস্ট্রেটের হত্যাকাণ্ডে সহযোগিতার দায়ে দোষী সাব্যস্ত হন এবং দণ্ডাদেশের পর তাঁকে আজীবন কারাদণ্ডের জন্য আন্দামান দ্বীপপুঞ্জে নির্বাসিত করা হয়। 1921 সালে তাঁকে ভারতে ফিরিয়ে আনা হয় এবং 1924 সালে মুক্তি দেওয়া হয়। কারাবন্দী থাকাকালীন তিনি এসেনশিয়ালস অফ হিন্দুত্ব রচনা করেন এবং এই পরিভাষাটি উদ্ভাবন করেন। হিন্দুত্ব, যা ভারতীয় উপমহাদেশে প্রথিত হিন্দু মূল্যবোধের প্রকাশ হিসেবে ভারতীয় সংস্কৃতিকে সংজ্ঞায়িত করতে চেয়েছিল, তাঁর বইয়ের মুখবন্ধটি এই ধারণাটিকে সংজ্ঞায়িত করে। এই ধারণাটি হিন্দু জাতীয়তাবাদী মতাদর্শের একটি প্রধান নীতিতে পরিণত হয় এবং সেই মতাদর্শ প্রচারের জন্য যে জনগোষ্ঠীগুলো গড়ে উঠেছিল, যেমন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, হল একটি আধা সামরিক সংগঠন যা সাভারকরের আদর্শের ওপর ভিত্তি করে 1925 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সাভারকর 1937 সাল পর্যন্ত ভারতের রত্নগিরিতে বাস করেছিলেন। এরপর তিনি হিন্দু মহাসভায় যোগ দেন, যা ভারতীয় মুসলমানদের ওপর হিন্দুদের ধর্মীয় সাংস্কৃতিক শ্রেষ্ঠত্বের দাবিকে জোরালোভাবে সমর্থন করত। তিনি 7 বছর মহাসভার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 1943 সালে তিনি বোম্বেতে অবসর গ্রহণ করেন। 1948 সালে যখন মহাসভার সদস্য ও হিন্দু জাতীয়তাবাদী নাথুরাম গোডসে কর্তৃক মহাত্মা গান্ধী নিধন হয়, তখন সাভারকর এই ঘটনায় জড়িত বলে অভিযুক্ত হন, কিন্তু প্রমাণের অভাবে পরবর্তী বিচারে তিনি নির্দোষ প্রমাণিত হন। শ্রোতা বন্ধু, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি 2015 সালের 22 জানুয়ারি গৃহীত হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিয়ানার পানিপত শহর থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পটি চালু করেন। দেশে শিশু লিঙ্গানুপাতের ভারসাম্য রক্ষা এবং কন্যা শিশুদের শিক্ষা ও ক্ষমতায়ন নিশ্চিত করাই এই স্কিমের প্রধান উদ্দেশ্য ছিল। বেটি বাঁচাও বেটি পড়াও ভারত সরকারের একটি সামাজিক প্রচার অভিযান, যার প্রধান উদ্দেশ্য হল কন্যা সন্তানের সুরক্ষা, শিক্ষা নিশ্চিত করা এবং লিঙ্গ বৈষম্য দূর করা। এই অভিযানের মূল লক্ষ্যগুলি হল সমাজে ক্রমহ্রাসমান শিশু লিঙ্গ অনুপাতের ভারসাম্য রক্ষা করা এবং কন্যা সন্তানের জন্মকে উৎসাহিত করা। লিঙ্গভিত্তিক বৈষম্য এবং কন্যা ভ্রূণ হত্যার মতো অপরাধমূলক প্রবণতা কঠোরভাবে প্রতিরোধ করা, কন্যা সন্তানদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং তাদের শিক্ষার অধিকার ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ বৃদ্ধি করা। সমাজে নারী ও পুরুষের সমতা বজায় রাখা এবং কন্যা সন্তানদের প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটানো। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একসময় কন্যা সন্তানদের বোঝা মনে করা হতো, লিঙ্গ বৈষম্য, কন্যা ভ্রূণ হত্যা এবং মেয়েদের প্রতি অবহেলার কারণে সমাজে পুরুষ ও নারীর সংখ্যার ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছিল। এই সামাজিক ব্যাধি দূর করতে এবং নারী জাতিকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এই যুগান্তকারী প্রকল্পের সূচনা করেন। আমাদের সমাজে আজও অনেক পরিবার মেয়েদের শিক্ষার চেয়ে তাদের বিয়ে দেওয়াকে বেশি গুরুত্ব দেয়। শিক্ষা ছাড়া কোনো জাতির পূর্ণাঙ্গ উন্নয়ন কিন্তু সম্ভব নয়। একটি মেয়েকে শিক্ষিত করার অর্থ হলো পুরো পরিবারকে শিক্ষিত করা। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের মাধ্যমে মেয়েদের বাল্য বিবাহ রোধ করা সম্ভব হচ্ছে এবং তারা স্বাবলম্বী হওয়ার কিন্তু সুযোগ পাচ্ছে। বেটি বাঁচাও বেটি পড়াও কেবল একটি সরকারি প্রকল্প নয়, এটি একটি সামাজিক আন্দোলন। যতক্ষণ না পর্যন্ত আমরা কন্যা সন্তানকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে গ্রহণ করব, ততক্ষণ সমাজের প্রকৃত বিকাশ সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং সঠিক শিক্ষার মাধ্যমে একটি লিঙ্গ বৈষম্যহীন ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব। শ্রোতা বন্ধু, এখন আপনারা শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আমাদের এখন একটু চর্চা শুনে নেব যে মিশন বাৎসল্য যোজনা কী। মিশন বাৎসল্য যোজনা হলো সেসব অনাথ শিশুদের জন্য যারা পিতা বা মাতা হারা, তাদের সব রকমের জীবনের সব রকমের সুবিধা সুযোগ উপলব্ধ করানোর জন্য সরকারের তরফ থেকে এই যোজনা লাগু করা হয়েছে। এতে প্রত্যেকটি শিশুর পিছনে মাসিক বরাদ্দ টাকা দেওয়া হয়। এবার আমরা শুনে নেব যে ঈদুল জুহা এই বিষয়টি নিয়ে একটু চর্চা। বকরিদ ঈদুল জুহা হলো ইসলামদের অন্যতম প্রধান ও পবিত্র উৎসব, যা ত্যাগের এবং উৎসর্গের প্রতীক। হিজরি বর্ষের 12তম মাস জিলহজ মাসের 10 তারিখে এই উৎসব উদযাপিত হয়। বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা এদিনটি আল্লাহর প্রতি তাদের গভীর ভালোবাসা এবং আনুগত্য প্রকাশের জন্য পশু কুরবানি করে পালন করেন। প্রথমত, বকরিদ নামের উৎস ও পটভূমি কি? আরবি ভাষায় এই উৎসবের মূল নাম ঈদুল আজহা। আজহা শব্দটির অর্থ হল কুরবানি বা উৎসর্গ। ভারতীয় উপমহাদেশে এটি মূলত বকরিদ বা বকর ঈদ নামে পরিচিত। ইসলাম ধর্মে এই দিনটির গুরুত্ব অপরিসীম। ঈদুল ফিতরের পর এটি মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব। এবার ঐতিহাসিক ও প্রেক্ষাপট্ট কোরবানির মাহাত্ম্য বলতে গেলে, বকরিদের পেছনে মূল ইতিহাস জড়িয়ে রয়েছে মহান আল্লাহর প্রতি হজরত ইব্রাহিম এবং তার পুত্র হজরত ইসমাইলের পরম আনুগত্যের ঘটনার সাথে। হজরত ইব্রাহিমের স্বপ্ন ইসলামিক বর্ণনা অনুযায়ী, মহান আল্লাহর স্বপ্নে হজরত ইব্রাহিমকে তার সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করার নির্দেশ দেন। ইব্রাহিম তার পুত্র ইসলামকে সবচেয়ে ভালোবাসতেন, তাই তিনি পুত্রের গলায় ছুরি চালাতে উদ্যত হন। উদযাপনের নিয়মাবলী ও আচার অনুষ্ঠান বললে, বকরিদের উৎসব মূলত 4 দিন ধরে উদযাপিত হয়। জিলহজ মাসের 10, 11, 12 এবং 13 তারিখ এই দিনগুলোতে এই নিয়মগুলি পালন করা হয়। প্রথমত হচ্ছে ঈদের নামাজ। বকরিদের দিন সকালে মুসলমানরা নতুন পোশাক পরিধান করে ঈদগাহ বা মসজিদে যান এবং 2 রাকাত ওয়াজিব ঈদের নামাজ আদায় করেন। নামাজের পর ইমাম সাহেব খুদবা পাঠ করেন এবং দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। কোরবানি ঈদে নামাজের পরেই পশু কোরবানি দেওয়া শুরু হয়। কোরবানির জন্য সাধারণত ছাগল, ভেড়া, দুম্বা, গরু বা উট ব্যবহার করা হয়। মাংসের বণ্টন, কোরবানির মাংস 3টি সমান ভাগে ভাগ করার বিধান রয়েছে। 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনদের জন্য এবং 3য় ভাগ দরিদ্র ও অভাবগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়। তাকবীর জিলহজ মাসের 9 তারিখে ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পর আল্লাহ আকবর, আল্লাহ আকবর, লা ইল্লা ইল্লাল্লাহ, আল্লাহ আকবর ইত্যাদি হামাদ পাঠ করা বাধ্যতামূলক, যা তাকবীর নামে পরিচিত। আধুনিক যুগে বকরিদের তাৎপর্য সামাজিক গুরুত্ব হল দান ও পরোপকার। বকরিদের মাধ্যমে ধনী দরিদ্রদের মধ্যেকার ব্যবধান ঘুচে যায়। দরিদ্র মানুষ যারা সারা বছর মাংস খেতে পান না, তারাও কোরবানির মাংস পেয়ে আনন্দিত হয়। ভাতৃত্বের বন্ধন, ঈদের দিন সকালে নামাজের শেষে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পায়। মানুষ সব শত্রুতা ভুলে একে অপরের সাথে মিলেমিশে উৎসব উদযাপন করে।
অর্থনৈতিক প্রভাব বললে বকরিদকে কেন্দ্র করে একটি বিশাল অর্থনৈতিক চক্র গড়ে ওঠে। পশুপালনকারী গ্রামের কৃষক ও পশুপালকরা সারা বছর ধরে গরু ও ছাগল লালন পালন করেন এই উৎসবকে কেন্দ্র করে। এতে গ্রামীণ অর্থনীতি বেশ চাঙ্গা হয়। ব্যবসায়ী ও পরিবহন, পশুর ব্যাপারী, ট্রাক চালক এবং মাংস প্রক্রিয়াজাতকরণের সাথে জড়িত ব্যক্তিরা এই মৌসুমে ভালো উপার্জন করেন। প্রস্তুতি ও কেনাকাটা বললে বকরিদ আসার অন্তত এক মাস আগের থেকে মুসলিম পরিবারগুলোতে প্রস্তুতি শুরু হয়। পশু নির্বাচন, কোরবানির পশু কেনার জন্য পশুর হাটে যাওয়া হয় এক বিশাল কর্মযজ্ঞ। স্বাস্থ্যবান, ত্রুটিহীন এবং সুন্দর পশুদের দিকে ক্রেতারা বেশি নজর দেন। পরিচ্ছন্নতা ও পোশাক, ঈদের জন্য নতুন জামাকাপড় কেনা এবং বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। মিষ্টি ও খাবার, ঈদের দিন দুপুরে বিভিন্ন সুস্বাদু খাবার রান্না হয়, যার মধ্যে বিরিয়ানি, কোরমা এবং সেমাই অন্যতম। ভ্রান্তি ও বিতর্ক বললে আধুনিক সময় বকরিদ এবং পশু কোরবানি নিয়ে সমাজ ও রাষ্ট্রে কিছু বিতর্ক দেখা যায়। পরিবেশ ও জনস্বাস্থ্য, যত্রতত্র পশু জবাই এবং রক্ত রাস্তায় জমে থাকার কারণে পরিবেশ দূষণ হয়। তাই বর্তমানে বিভিন্ন পরিবেশ ও পৌর সংস্থা বকরিদের দিন নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়া এবং বর্জ্য ব্যবস্থাপনার উপর কড়া নজরদারি।

0: বিসর্জন দিয়ে আল্লাহর নির্দেশিত পথে মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করা শিক্ষাই বকরিদ আমাদের প্রদান করে। তাই ত্যাগের এই মহান আদর্শই বকরিদকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ও তাৎপর্যপূর্ণ উৎসবে পরিণত করে।
1: শ্রোতা বন্ধুরা, গরম পড়লেই গাল জুড়ে ছোট ছোট লাল লাল গুটির দাপট কিন্তু অনেকের মুখে আমরা দেখতে পাই। র্যাশ বা ঘামাচির কারণে চুলকানি ও জ্বালা ভাব পৌঁছায় তুঙ্গে। এই ঘামাচি শুধু শরীরেই নয়, গালে কপালেও হতে পারে। একে তো অস্বস্তি, তাই আবার সাজের দফারফা হতে পারে। বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত বা যারা দীর্ঘক্ষণ রোদে ধুলোয় থাকেন, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু বিশেষ করে বেশি দেখা যায়। যেমন আমরা দেখতে পাই, ধরুন ডেইলি প্যাসেঞ্জারি যারা করেন বা স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মুখে কিন্তু এই ধরনের সমস্যাটা একটু বেশি দেখা যায়। ঘর্মগ্রন্থির মুখ বন্ধ হয়ে গিয়ে ঘামাচি বেরোতে শুরু করে। ভ্যাপসা গরম আবহাওয়ায় যদি ঘাম ঠিক মতো বেরোতে না পেরে ত্বকের নিচে আটকে যায়, তখনই ছোট ছোট গুটি লালচে ভাব আর চুলকানি দেখা দেয়। গালের ত্বকে যেহেতু তুলনায় বেশি স্পর্শকাতর, তাই সেখানে সমস্যা কিন্তু আরও বেশি করে চোখে পড়ে। এই ধরনের র্যাশ তৈরি হওয়ার পর তার দাপট রুখতে এবং হাওয়ার আগে সতর্ক থাকতে কয়েকটি ঘরোয়া পন্থা কিন্তু মেনে চললে অনায়াসে এই সমস্ত সমস্যার থেকে আপনারা মুক্তি লাভ করতে পারেন। যেমন ধরুন, এই পরিস্থিতিতে প্রথম কাজ হলো মুখের ত্বক পরিষ্কার রাখা। কিন্তু তার মানে এই নয় যে দিনে 10 বার ফেস ওয়াশ দিয়ে মুখ ঘষতে হবে। বরং ঘন ঘন মুখ ধুলে কিন্তু ত্বক বেশি শুষ্ক রুক্ষ হয়ে উঠতে পারে। দিনে সর্বোচ্চ 2-3 বার ঠান্ডা জল দিয়ে মুখ ধুলে যথেষ্ট। রোদে বাইরে থাকলে নরম ও সিক্ত কাপড়ে মুখ মুছে নিতে পারেন। বা আরেকটা কাজ করতে পারেন, যখনই বাইরে বেরোবেন অবশ্যই খুব ভালো করে যতটা সম্ভব মুখটাকে আবৃত রাখুন, যাতে সূর্যালোকটা সরাসরি মুখের ত্বকে না এসে পড়ে। গরমে ভারী ক্রিম বা প্রসাধনী অথবা তেল জাতীয় পণ্য কিছুদিনের জন্য এড়িয়ে চলাই ভালো। এগুলি ত্বকের রন্ধ্র আরও বন্ধ করে দেয়। অনেক সময় দেখা যায় ঘামাচির নেপথ্যে দায়ী হয় এই প্রসাধনীর একাধিক পরত। মানে বিশেষ করে ছোট ছোট মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে, মেকআপটা যতটা সম্ভব এই সময়টাতে কিন্তু এড়িয়ে চললেই ভালো। এই যে ফাউন্ডেশন, প্রাইমার, এই সমস্ত জিনিসপত্র কিন্তু মুখের ত্বকে ভীষণ মানে একটা খুব বাজে তার প্রভাব পড়ে। হ্যাঁ, তার বদলে সানস্ক্রিন অনায়াসেই ব্যবহার করা যেতে পারে। যে কোনো ভালো সানস্ক্রিন দোকানে গিয়ে জিজ্ঞেস করে আপনারা কিনতে পারেন। তো অবশ্যই এটা আপনার ওই অতিবেগুনি রশ্মির হাত থেকে আপনার ত্বককে রক্ষা করবে। এছাড়া গরমে বালিশের কভার, তোয়ালে বা মুখ মোছার রুমাল কিন্তু নিয়মিত পরিষ্কার রাখাটা অত্যন্ত জরুরি। কারণ দেখুন, আমাদের মুখে হাতে সারাক্ষণ দেখবেন ঘামের জন্যে 14 বার কিন্তু আমরা মুখটাকে মুছতে থাকি, যার জন্যে ঘামের সাথে সাথে কিন্তু অনেক রকম দূষিত বর্জ্য পদার্থ কিন্তু ওই রুমালে বা তোয়ালেতে কিন্তু লেগে যায়। এবং সেটা যদি নিয়মিত পরিষ্কার না করি তাহলে কি হচ্ছে, সেই নোংরাটা তো আবার আমাদের মুখেই লাগছে, তাই না? তো এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো মেনে চললে কিন্তু অনেকটা উপকার পাওয়া যায়। আর তার চেয়েও খুবই গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে প্রচুর পরিমাণে জল পান করা। জলের কিন্তু কোনো বিকল্প হয় না, তাই যতটা গরমে জল আপনারা পান করবেন, এতে কিন্তু শুধু ত্বকই নয় আমাদের শরীরও কিন্তু খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর সব সময় তরতাজা থাকবেন। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, বাইরে থেকে ঘরে আসার পর চট করে ফ্রিজের জল কিন্তু খাবেন না, সেটা কিন্তু ক্ষতিকারক হয়ে যাবে। তো যাই হোক, সময় হাতে আর বেশিক্ষণ নেই, তাই আজকের মতো সকলের অনুমতি নিয়ে বাংলা সাতরঙ অনুষ্ঠান এখানে শেষ করছি। আজ অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি রুদ্রাণী, আর আমার সঙ্গে ছিলেন
0: আমি তাপসী নন্দী।
1: নমস্কার।